0: ডাক সঙ্গীসা রঙে আশা ভোঁসলে নে অনামিকা ই ফিল্মে লুবো সনজাচ কসত্তা অঙ্গারে ই ফিল্মে লুবো সুনীতি রাও তং অনু মালিক নিসকুনে সনজাত লুরসুমা চৎকন জাভেদ আখতার ইয়ং লুয়ং শ্রীকন অনু মালিক
1: This is the voice of a lover's heart. Ladies and gentlemen, here's a song that will blow your minds away. It's about a lady who buys hearts for a song and breaks them along the way. I don't know her name, but that's what they all say. She calls herself Rangi.

0: জিগতেন গংপে নঙা মিমাংস মংপো গিয়াস নিউচিস পেজাস তে রকালাস তংসা গুণিস করলা হাগোস পেলচেস মেজিং এম্পো দ্রিং ইয়াং না জুলাইল জে সেস চুকসি গিজাকপো জামনিং শ্রী ইলদানিকা মিটাং সে ইজাক সুলার সিনজিক টানো ইয়াং দ্রিং ইজাকা জুং তংস গেরি সসপা সোসে সোসনে মিমাংস কুনলা মিটাংস মংপো ফেল মিচুকছেস পুচা তং পোমে পারলা ইয়াফেস মেটখান যাচিস মিমাংস মংপো গিয়াসিস পেজাস তে নেলবা জানি তংসা গিয়াসিস মীমাংসি ওয়াংছা তং খামসদে ট্রান্সপো বোর্শেস গুণিসকোরলা হাগো তং শ্যাংস্কুল কুঞ্জাদ জিগতানো জিগতেনি জন ইউল গুন্দং স্পেসতে নাতাং লাদাখ সেনাঙা মিটাংস মাংপো গেশেস পেজাসতে দাকসে রিংসলা জিক্স থুপ তংচেসি তোরসা ছিনমো জিগরং মেতেনো ইননাং তেংসাং এ তুজাব সেনাঙা মীমাংসি মিছে ফুতাং স্তাং স্নাস্তাং স্নালু গুনা জিক্সতে মীমাংস কুনলা টুগু মাংপো জিক সালস্কিং জাত মিথুপ চেসি তুকসাম খরিনিয়তে ইনক জুনাং নোট্রুল গুশেস মানো ইয়াং তেনা বেজাসতে দাকসে রিংসলা মীমাংস কুনিস টুগু চিক ইয়া নিজ মার্থক্স জোর চুগা মানো স্কেসগো কাকচেস্তাং টুগু মাংপো জোর মিচুক চেসি থা খাসপা সোসে রজোচা সোসো মাংপো জিগিয়তেন খাসপা মাংপো জিগি জুচেসলা জিক্সতেনি নাঙা মিট্রান্স মাংপো ফেলিনিয়োচেস পেজাসতে মীমাংস কুনলা জাকতুংই মিছে ফুতাং সিফিয়া থুনকেন গুন স্কনমোচাচেস রংজিনি স্তের গুন স্তংসেস সেপিদি লাসনেশ কালাস জুংচেস মীমাংসি খামসদে কা খ্যাত গান পা লেপচেস খরিউ গুন সকপো ছাচেস তাং সারতুপ তাংচেস তাং ড্রা হিলিং সি তোরচা গুন মাং আর্গেসেস ইনকশুয়ানক চোখ জান জিগনে চোসি থকনে জুনা স্কেসগো কাকচেস পো চোস তং গালতে ইনখান তং মীমাংসি ট্রান্সকা চামশিক মাংপোর গ্যাস নং রং রং সোসে লাস গুডাস তং স্তুনতে রং রং সোদে খুরতে ইয়ানক জুয়ানক জান ইউল গুন্তং স্পেসতে নাতাং লাদাখ সিনাঙা মীমাংস মাংপো ফেলচিস পেজাসতে স্কাপস্টক সিফিয়া কালাস তংস্তা ছেনমো জিগরং মেট নং ইয়ংচে চানে তুস কুনি নাঙা লাদাখ সিনাঙা চিচক ডাঙ্গামি ইয়ারগেস খ্যংচেসি থকা ফুরগ্যাং রিংমে থুকসাম রিক্সাল গোসেস পো মা খাকচান গুরতেনক সামে সংসংলা টুগু চুগুন গুনি থুকসাম জিকসাল না দাকসে রিংসলা লাদাখ সিনাঙা জগেরি লোপটা কাং গুনি নাঙা জুংই লোপটা তং স্পেস তে লোপটুক গুনি ট্রান্সকা চুলদাপ মাংপো চিয়ায়ুতেনক জুংই ছোকসনে লোপটুক রেরেকা কিরমো বুম সুম তং স্তং সংাপচু নারগু স্কিয়া গনিয়ত নাং ফামা কুনিস রংটুক গুনিকা জেকা স্তং সুম জি সালতে জগেরি লোপটা কাং গুনি নাঙা চিয়া সালেনে নক ইয়াং কালতেস ছোস ইলামিকা ডুলতে মীমাংস মাংপো ফেলচুক না টুগু চামসকে ছংমালা জেকা স্তং সুম জি তাংসে লোপটা খাঙা তাং স্কিউকসে জিনোগা ইয়াং লোপটা খাং গুনি ফি ইয়াংনা রিন গুনাং চামশিক সুপার গিয়াসেন ইউথুপচে সংমেতেন তেনা চোখলা নাতাং লাদাখ সিনাঙা মিট্রাংস মাংপো রিগিয়াসতে মেট নাং তুসি গুর্জা তাং ইয়াম্পো তা মীমাংস কুন গামিউল গুন ফাংসতে রিগিয়ালসা তাং টংখের গুনলা স্কিউদিন জিশাক ছে নাঙানো কাবিজাসতে রিগিয়ালসা তাং টংখের গুনিকা চিসা কাং থোকনে ইলচিত ছিনমোজিক উম্পোক নাঙানো ইয়াং ইলচিত গুন নিউন জাচিসলা গামিউল ইলদানিকা লোপটা খাং গুন মাংার তানপো জাতে লোপটু গুনলা গামিউল খুরি নাঙা ইয়ন্তান ইট ছিনসপো সালচেসি থাপজিক ফিং ইয়ানচিস মানোগা তেনা চোখলা জুনু ফোমোগুন সেপিদি লাসনে মিঙিকা রগেলসা গুনি নাঙা ছংসকা ছা মাচুগা রং রং এ গমিউল গুনি নাঙা সেপিদ জাচেস তং স্তানজি চেনি ইয়ারগেস জাচেস ইথোগা থাপচু জিক ইলদিং নং ইয়ানজেস মানোগা ইয়াং লাদাখ স্কুরি মিটাং সিজিয়াসতে খরুক সপো ছেচেসি তেজাম নিয়েনখা ছিনমোজিক তরুং মেদ নাং তা লাদাখ স্পো স্কোরিয়াংস পেরসোনাস মিংচানজি গুরি নিয়োচেস পেজাসতে মিমাং সি ট্রান্সকাবো মা মাংপোজিক এরগিয়াসিনজিক তানো কাভেজাসতে রংজিনি জুংনাস তাং খরুগিকা খ্যাত লেপচেস পো রংজিনি নো তে ফিয়া লাদাখ স্পাগুনি ইয়ংগো স্পেলচেসলা স্কোরিয়াংস পাগুনলা রগাসু জুচেস তাং ঞ্যাম্পো ঞ্যাম্পো স্কোরিয়াংস পাগুনি ফান্তোস গুন নাতাংই লাদাখ সি ছংদে লাসকা মিমাংস কুনলা থোপ চুকচেস তাং খরুক সুংস্কিও বিথোগা ফুরগিয়াং রিংমে থাবলিং রগিয়াস পা রিকিলদিং গোশেস পো মাংস ত্যাং খাকসান গুটেতেনক তা ডেলচাতন
1: ngashe akashwani lene shinchik tangin phitog chuzo tuntang phechadu কাস্তা চুত তুমতং স্কর্মা জিপচু সুকা ছেবং ফুনচোগ সালকানে লুরিক সানাজাত